0: বালবালিকালয় লাগু ঔষধ দিনপরি পাল্টে বসায়
1: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহি কসৈলে সহযোগ নগর বালবালিকালয় লাগু ঔষধ সহযোগ টাড়া রাখ বালবালিকা সঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ গর্নে গরে বালবালিকালয় ঘরমা মায়া র সময় দিনে গর বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরে বালবালিকা সুখরাত্মক গতিবিধিলাই প্রোৎসাহন গর
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কুচি প্রদীপ দ্বারা জনহিতমা সারি সন্দেশ
3: দিদি আজ ভোলি মেরো সময় কি ছিটো ঘর পানি আনন্দ একলে বস্ন রুচাউনুহুন্ছ দুবাউদ্দে পানি জানু ভাগো ছ পহিলা খুব পানি মান্ছে অহিলে কিতাবই হেরে মান্নুহুন্ন নৌ পহিলা তো তেস্তো মান্ছে হুন্ন কি ভয়েছ ত দুঃখ গরের কমাকো পয়সা ব্যাঙ্কমা অলিলি জমা গর্দৈ থিয়ো অস্তি ঘরকো লাগি কেহি সামানহরু কিন্নু পর্যো ভনের নিকাল্নু গর্ছ পয়সা নে ছৈন সানো সানো কুরামা কিচকিচ মাত্রই গর্নুহুন্ছ ঘরবারে বিগ্রিনে জস্তো পো ভইসক্যো নৌমা দিদি সম্বল দিনু পর্যো তো লাগু ঔষধ কলকাতামা বেশি জস্তো লক্ষ্য ছ ত কোটি সি লাগু ঔষধ তো ভাই কি বলে তিমিলাই রাজি বন তো
4: খুব দিদি কি হল সাথে গাঁদে খাওয়া জবরজস্তি গরে মেরে কোনো নাম ভন্ন সকিন রক্ষাই তেসপি বিস্তারে বানী হুঁদ গো অহে তো লট লাগে ছাড় সকিন অহে পনি গাড়ো ভাই
3: গাড়ো সারো মানে কিছুই থাকছিল অতি খুড়ক ঔষধ তো ছাড়ু পর্ষ তুমি তো আমার সাহার হো কি এসে বরবাদ হয়ে কাম করছ সমঝে তো আমি আমার বিয়ালি সমাজ বনাই হয়েছি প্রতিষ্ঠা ছুটতেই এসে সংরক্ষণ তিনি তো হো
4: হুঞ্চ দিদি ধন্যবাদ अब म सबै छाडेर एक असल नागरिक बन्ने प्रयास गर्नेछु मेरो श्रीमतीलाई पनि धेरै दुःख दिएको छु मेरो सबै थोक परिवार हो मलाई माफ गर अनि सुधार
3: বারিশমা লজ সুজাডা করে দুবছরে তুলাউলি বস্তু বা পদার্থ লাগু পদার্থ বা লাগু ঔষধ হো বিশ্ব স্বাস্থ্য সংগঠনলে লাগু পদার্থ সুস্থ শরীরকে লাগি প্রয়োগ গর্ন আবশ্যক নভএক পদার্থ ভাবে পরিভাষিত করেছে ছ यस्ता পদার্থলে মানিসকো কেন্দ্রীয় স্থায়ী প্রণালীমা প্রভাব পার্নুকো সাথে উসকো ভাবনা ও সুচাইমা পরিবর্তন ল্যাউদছ त्यसैले लागु औषधको प्रयोग प्रसार प्रसार मुखा प्राधिक रूपमा जोड़ दिउ स्वस्थ जीवन सभ्य सदैव निर्माणमा हाती बालो लागु औषध बुक सदैव निर्माणका लागि जिल्ला प्रशासन कार्यालय सुलुखु र सुलु एफिकको सुवित्त प्रयासमा जीवहितमा जारी सक्नुहोस्